0: বাবা, চালাও রাই দানা দিনু না, চমু চমু করাই থাকে।
1: এই ডাল মা হলা দানা হাল দেও নানি।
2: খাই ইমা তো দাদা তো খাই না, কইলে দেখি ভন্ডার তো দানা খাই না, কাম বাদ ল্যাউনি ও ভনে না, ই বুড়ালে শূন্য কাম নন্দন ভনে তো দিমাগ খারাপ।
1: ওহো বুসুককে বিরছিসু, যাও যাও দিমাগ চুরি খেলনা জিকে রুবা স্টোর বাটে দানা লিয়ে আও তো।
3: हजुर, यदि तपाई पनि पशुपन्छी वा माछाको लागि सर्वोत्कृष्ट दानाको खोजीमा हुनुहुन्छ भने हामीलाई सम्झनुहोस्। हामी कहाँ ग्लोबल फिड का सबै खाले उत्कृष्ट दाना सुपथ मूल्यमा उपलब्ध रहेको छ, साथै ब्रोइलर, लेट्स वा गिरिराज।
0: लौका गिरिराज सबै चल्ला लेखाने दाना पाइने रहेछ।
2: बुलु जाऊ है।